0: আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র এফএমের 101.7 মেগাহার্জে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ উপস্থাপনায় আছি আমি মুনমুন দত্ত ও সঙ্গে আছেন
1: আমি রুদ্রাণী ঘোষ।
0: নমস্কার শ্রোতা বন্ধু, ফল হলো ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েটারি ফাইবারের চমৎকার প্রাকৃতিক উৎস। ফল নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হৃদরোগের ঝুঁকি কমে, হজম শক্তি উন্নত হয় এবং ত্বক স্বাস্থ্যোজ্জ্বল থাকে। তো রুদ্রাণী, আজ বিভিন্ন ফলের উপকারিতা নিয়ে আলোচনা করলে কেমন হয়?
1: খুব ভালো, কারণ ফল তো সত্যি খুবই উপকারী। একটি
0: খাদ্য তালিকায় ফল রাখা একদম জরুরি।
1: একদম
0: ফল আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। প্রাচীনকাল থেকেই ফল মানুষের পুষ্টির প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে এসছে। বিভিন্ন ফলের উপকারিতা বিভিন্ন রকম হয়ে থাকে। এছাড়া ফলের মধ্যে বৈচিত্র্যতা থাকলে এর পুষ্টিগুণ শুধু আমাদের শারীরিক সুস্থতাই বজায় রাখে না, বরং মস্তিষ্কের কার্যক্ষমতা ও উন্নত করে। আধুনিক জীবনে বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদির ঝুঁকি কমাতে ফলের বিশেষ ভূমিকা রয়েছে। প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফল অন্তর্ভুক্ত করা আমাদের সুস্থ ও সাবলীল জীবনযাত্রার জন্য অত্যন্ত জরুরি। সেই জন্য খাদ্য তালিকায় বিভিন্ন ফল যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফলের মধ্যে থাকা ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদান আমাদের শরীরের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে। বিভিন্ন ফল বিভিন্ন ধরনের পুষ্টিগুণ প্রদান করে, যেমন সাইট্রাস জাতীয় ফল যেমন কমলা এবং লেবু ভিটামিন সি এর চমৎকার উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে। অন্যদিকে আবার কলা পটাশিয়ামের ভালো উৎস, যা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে বিভিন্ন ফল আমাদের দেহের বিভিন্ন প্রয়োজন পূরণ করতে সক্ষম হয়, যা এক ধরনের ফল থেকে কিন্তু সম্ভব নয়। বিভিন্ন ফলের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ উপাদান আমাদের দেহের আভ্যন্তরীণ পরিশোধন প্রক্রিয়ায় সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে ক্যান্সার সহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। ফাইবার হজমের প্রক্রিয়া উন্নত করে, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তাই খাদ্য তালিকায় ফল যুক্ত করা স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কিন্তু অত্যন্ত জরুরি। এখন জানব বেশ কয়েকটি জনপ্রিয় ফলের উপকারিতা সম্পর্কে। আপেল। আপেল একটি অত্যন্ত স্বাস্থ্যকর ফল, যা নানাভাবে আমাদের শরীরকে উপকৃত করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে। নিয়মিত আপেল খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে। এবং আপেল ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও সাহায্য করে। আম। আম একটি জনপ্রিয় এবং সুস্বাদু ফল, যা স্বাস্থ্যকর পুষ্টি উপাদানে ভরপুর। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। আম ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। পাচনতন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের তারুণ্য ধরে রাখতে এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এবার আসি লিচুর কথায়। লিচু একটি রসালো এবং পুষ্টিকর ফল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রচুর কার্যকর। লিচু রক্ত সঞ্চালন উন্নত করে, ত্বকের স্বাস্থ্য রক্ষা করে এবং লিচুতে পটাশিয়াম ও কপার থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। পেঁপে। পেঁপে হলো একটি বহুল পরিচিত স্বাস্থ্যকর ফল যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। পেঁপেতে থাকা পাপাইন নামক এনজাইম প্রোটিন হজমে সহায়ক এবং পাকস্থলীর সমস্যাগুলোর জন্য উপকারী। এছাড়া পেঁপেতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। পেঁপে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগ প্রতিরোধেও কার্যকর। পেঁপেতে ক্যান্সার প্রতিরোধক গুণও রয়েছে। আনারস। আনারস এমনই একটি সুস্বাদু ফল যা নানাবিধ স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এতে ব্রোমেনিল নামক একটি এনজাইম থাকে যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং আর্থারাইটিসের লক্ষণ উপশম করতে পারে। আনারসে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে যা হাড়ের স্বাস্থ্য রক্ষা করে এবং কানেকটিভ টিস্যু গঠনে সাহায্য করে। আনারস হজম প্রক্রিয়া উন্নত করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এবং রক্তচাপ কমাতে সহায়তা করে। সেই জন্য শ্রোতাবন্ধু, ফল প্রকৃতির এক অমূল্য দান যা আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। প্রতিটি ফলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ যা আমাদের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ইতিবাচক প্রভাব ফেলে। ফল নিয়মিত খেলে শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং দীর্ঘায়ু এবং ভালো মানসিক স্বাস্থ্যের জন্যেও গুরুত্বপূর্ণ। তাই স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ফল যুক্ত করা একদম উচিত।
1: একদম ঠিক কথা বলেছ। আর মুনমুন, তোমার এই বক্তব্যের সাথে আমি কয়েকটি কথা জুড়ব। তো ফল তো সত্যি কথা, ফলের কোনো বিকল্প হয় না। সুষম খাদ্য তালিকার মধ্যে ফল আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য। তবে আজকাল দেখবে অনেক রকম নানান রকম জটিল অসুখের কথাও কিন্তু আমরা শুনতে পাই, যেগুলো হয়তো আগে আমরা অত শুনতে পেতাম না। তাই আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের যদি কোনো জটিল রোগ হয়ে গিয়ে থাকে বা দীর্ঘদিন ধরে আমরা কেউ যদি কোনো জটিল রোগে ভুগে থাকেন, তাহলে আমার মনে হয় নিজের থেকে খাওয়ার চাইতে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে ফল খাওয়াটা বেশি উপকারী। তাহলে মনে হয় আমরা ফলের উপকারিতাটা আরও বেশি করে পাবো। যেমন আমি যেটুকু, আমি তো কোনো চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত নই, তবে এইটুকু বলতে পারি যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যাদের দীর্ঘদিন, আমার মনে হয় তুমিও আমার সাথে একমত হবে, যাদের দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যা রয়েছে বা ব্লাড সুগারের পেশেন্ট হচ্ছেন যারা, তো ওনাদের আম, কলা, লিচু, কাঁঠাল এই সমস্ত ফল কিন্তু চিকিৎসকেরা কম, বন্ধ করতে বলেন না কিন্তু কম খাওয়ার পরামর্শ দেন। এবং কাকে কতটা খেতে হবে তিনি তার চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিলে আমার মনে হয় বেশি ভালো সেটা জানতে পারবেন। তাছাড়া ফলের তো কোনো বিকল্পই হয় না, তাই কি না?
0: একদম। শ্রোতাবন্ধু, এখন একটু মনোরঞ্জন হয়ে যাক। তো আজ আপনারা শুনবেন ইন্দ্রাণী, ক্ষমা করবেন, নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে বাংলা আধুনিক গান।

0: শুনছিলেন বাংলা আধুনিক গান, কণ্ঠে নচিকেতা চক্রবর্তী। রুদ্রাণী, অভিভাবকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে বাচ্চাদের কড়া শাসনে চেয়ে রুটিনের ধারাবাহিকতা অনেক বেশি কার্যকরী
1: একদম
0: ও ফলপ্রসূ। কড়া শাসন সাময়িকভাবে ভয় তৈরি করলেও তা কিন্তু মানুষের ভেতরের আগ্রহ ও স্বতঃস্ফূর্ততা নষ্ট করে দেয়।
1: একদম তাই।
0: যেখানে ধারাবাহিক রুটিন দীর্ঘমেয়াদী ইতিবাচক অভ্যাস গড়ে তোলে, কড়া শাসন মানসিক চাপ সৃষ্টি করে, বিপরীতে

0: নিয়মিত রুটিন মেনে চললে কাজটি অভ্যেসে পরিণত হয়, যা করতে আরও অতিরিক্ত ইচ্ছাশক্তির প্রয়োজন হয় না। যে কোনো বড় লক্ষ্য অর্জনে ছোট ছোট কাজের ধারাবাহিকতা জাদুর মতো কাজ করে। এটি প্রতিদিনের অগ্রগতি পরিমাপ করতে সাহায্য করে। কড়া শাসন বাইরের থেকে আরোপিত হয়, যা শাসনের অনুপস্থিতিতে ভেঙে পড়তে পারে, কিন্তু ধারাবাহিক রুটিন মানুষের ভেতর শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ তৈরি করে, তাই নয়?
1: একদম তাই। আর আমার মনে হয় মুনমুন, তুমি যে রুটিনের কথাটা বললে, আমার মনে হয় শিশুদের মধ্যে এই জিনিসটা মাতা পিতাকে দেখে কিন্তু বেশি করে আসে, তাই নয় কি? আসলে আমাদের বাচ্চাদেরকে যদি কিছু ভালো জিনিস শেখাতে হয় না, তাহলে আমার মনে হয় ওদেরকে বলার থেকে আরও বেশি করে ওদের মধ্যে সেই জিনিসটা গেঁথে যায় যদি আমরা নিজেরাও সেই নিয়মের মধ্যে নিজেদেরকে সাজিয়ে নিতে পারি। তাহলে কি হবে, বলা আর কথা আর কাজ দুটোই যখন একটা বাচ্চার চোখের সামনে সবসময় থাকবে, তখন বাচ্চারা এমনিতেই শিখে যাবে। বলে আলাদা করে বোঝাতে হবে না যে এইরকমভাবে চলতে হয়। ওরা ঘুম থেকে উঠে দেখবে যে হ্যাঁ, আমার মা বাবা এরকম রুটিনের মধ্যে দিয়ে চলছে, একই সময় খাওয়া, একই সময় শুতে যাওয়া, ঘুম থেকে ওঠা, ভোরবেলা, সমস্ত খুব সুন্দর একটা দৈনন্দিন জীবনযাপনের মধ্যে কিন্তু
0: একদম
1: সন্তানরা নিজেদেরকে একেবারে সেরকমভাবে গড়ে তুলতে পারবে। শ্রোতা বন্ধু, বিশ্ব যুব দক্ষতা দিবস অথবা ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে প্রতি বছর 15ই জুলাই পালন করা হয়। 2014 সালে জাতিসংঘ এই দিবস ঘোষণা করে, যাতে তরুণ তরুণীদের কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়া এবং উন্নত ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা যায়। এই প্রতিপাদ্যের মূল বার্তা হল তরুণদের এমন দক্ষতা অর্জনে উৎসাহিত করা যা ভবিষ্যতের পরিবর্তনশীল কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে ডিজিটাল ও এআই সম্পর্কিত দক্ষতা, কারিগরি দক্ষতা, সবুজ দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব ও দলগত কাজের মতো সফট স্কিল, সামাজিক ও নাগরিক দায়িত্ববোধ। বর্তমান যুগ প্রযুক্তি ও উদ্ভাবনের যুগ, শুধু বইয়ের জ্ঞানই নয়, কম্পিউটার, ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, নেতৃত্ব এবং উদ্যোক্তা হওয়ার মতো দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা একজন তরুণকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। বিশ্ব যুব দক্ষতা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে দক্ষ যুব সমাজই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। তাই প্রত্যেক যুবকের উচিত নিজের আগ্রহ অনুযায়ী নতুন নতুন দক্ষতা অর্জন করা এবং সেগুলিকে কাজে লাগিয়ে নিজের ও দেশের উন্নয়নে অবদান রাখা। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই আমাদের দৈনন্দিন জীবন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বিশ্ব যুব দক্ষতা দিবসের অন্যতম লক্ষ্য হল যুব সমাজকে এআই সম্পর্কে সচেতন ও দক্ষ করে তোলা। এআই এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে নতুন বিষয় শিখতে পারে, গবেষণায় সহায়তা পায় এবং সৃজনশীল কাজের নতুন সুযোগ তৈরি হয়। একই সঙ্গে এআই ভিত্তিক প্রযুক্তি ভবিষ্যতের কর্মক্ষেত্রে নতুন ধরনের চাকরি ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা তৈরি করছে। তবে এআই ব্যবহার করার সময় সততা, তথ্যের সত্যতা যাচাই, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং নৈতিকতার বিষয়েও সচেতন থাকতে হবে। এআই মানুষের বিকল্প নয়, বরং মানুষের দক্ষতা ও সৃজনশীলতাকে আরও শক্তিশালী করার একটি আধুনিক প্রযুক্তি মাত্র। তাই আজকের যুব

0: সমাজের উচিত এআই সম্পর্কে জ্ঞান অর্জন করা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করা এবং এই প্রযুক্তিকে সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচকভাবে কাজে লাগানো। দক্ষ ও প্রযুক্তি বান্ধব যুব সমাজই একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান শক্তি। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে যুব সমাজকে নিয়মিত নতুন দক্ষতা অর্জন করতে হবে। প্রথমত শিক্ষার পাশাপাশি কম্পিউটার, ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত জ্ঞান অর্জন করা কিন্তু জরুরি। দ্বিতীয়ত যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণ, সময় ব্যবস্থাপনা এবং দলগতভাবে কাজ করার ক্ষমতা বাড়াতে হবে। এছাড়া বই পড়া, অনলাইন কোর্স করা, বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করা এবং নতুন ভাষা শেখার মাধ্যমে জ্ঞান দক্ষতা বৃদ্ধি করা যায়। খেলাধুলো, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবী কাজেও অংশগ্রহণ করলে আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম এবং শেখার আগ্রহ বজায় রাখা। নতুন প্রযুক্তি ও পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারলেই একজন যুবক বা যুবতী ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হতে পারবেন। দক্ষ যুব সমাজই একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকা শক্তি। আজকের যুব সমাজ নিজের দক্ষতা বাড়াতে পারে কয়েকটি সহজ কিন্তু নিয়মিত অভ্যেসের মাধ্যমে। শুধু পড়াশুনোই নয়, নতুন দক্ষতা শেখা ও অনুশীলন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে হলো প্রতিদিন নতুন কিছু শেখা, কম্পিউটার, ইংরাজি, যোগাযোগ দক্ষতা, হিসাব রক্ষণ, ডিজাইন, কোডিং এবং অন্য যে কোনো আগ্রহের বিষয় শেখার চেষ্টা করা। এছাড়া আজকের যুগে ইন্টারনেট, অনলাইন টুল এবং এআই ব্যবহার জানা একটি বড় যোগ্যতা। তবে এআই থেকে পাওয়া তথ্য যাচাই করে কিন্তু ব্যবহার করতে হবে। স্পষ্টভাবে কথা বলা, লেখা এবং অন্যের কথা মন দিয়ে শোনা, চাকরি ও ব্যবসা এই দুই ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দিনে কাজের পরিকল্পনা করা, অগ্রাধিকার ঠিক করা এবং মোবাইল ও সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট না করা। স্কুল, কলেজ, ক্লাব বা সমাজ সেবামূলক কাজে অংশ নিলে নেতৃত্ব, দলগত কাজ এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ব্যর্থতাকে ভয় না পেয়ে কোথায় ভুল হয়েছে তা বুঝে আবার চেষ্টা করা। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও সুষম খাবার মনোযোগ ও শেখার ক্ষমতা কিন্তু বাড়ায়। এক কথায় বলতে গেলে দক্ষতা একদিনে তৈরি হয় না। প্রতিদিন অল্প অল্প করে শেখা, অনুশীলন করা এবং বাস্তবে কাজে লাগানো এই তিনটি অভ্যাসই কিন্তু একজন যুবক বা যুবতীকে আত্মবিশ্বাসী ও সফল করে তোলে। শ্রোতা বন্ধু, সময় হাতে আর বেশিক্ষণ নেই, তাই আজকের মতো সকলের অনুমতি নিয়ে বাংলা ছাত্রম অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। আজ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি রুদ্রাণী ঘোষ, আর আমার সঙ্গে ছিল
1: আমি মুনমুন দত্ত।
0: নমস্কার।
1: নমস্কার।